0: ঘুরা পাশা বিজা
1: ঘুরা কাটে
0: ঘুরা কাটিয়া বিজা ঘুরা কাটিয়া পাশা পত্তন বিচারতা
1: আচ্ছা
0: পত্তন লাগড়ি পত্তন পাশাকে কাটতা আমি শিবল হ্যাঁ টিকবো আবতো
1: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: টিকবে পাশে গার কাটতা পাড়া তোড়ি তোড়ি তারে তো মশিন
1: হাতে
0: কুটাই করতা
1: ঘনি মেহনত করি
0: বন্দুকো হোর গালি মানে পাশে ফোড়তা আনে পাড়া কাটতা
1: আচ্ছা
0: পানি নি ব্যবস্থা করি সড়ে
1: আচ্ছা পেলে লাইট নি সুবিধা নি
0: না কাজ নি তো আইতে
1: সড়ে
0: সড়ে
1: আচ্ছা
0: সড়ে লাগা তো সামনে নি সড়ে বেড়তা সড়ে থাকি আমি ব্যবস্থা করি থোড়ো থোড়ো কেন কাঁদা রোপা লসুন রোসালো বানাবো
1: আচ্ছা আমি ধীরে ধীরে
0: ধীরে ধীরে
1: তো ঘন তকলিফ দিত
0: জবরি
1: আমরা তো পাশু তো লাইট হলে খুয়ান পানি আবজু
0: আবি তো লের দেখি
1: আমি তো গের গের গঙ্গা আবি
0: গেরু গের সব আবিটা গের
1: তো মতিয়াড়া আজকাল খাস করে মো যুবা হ্যাঁ তো এনে জাগৃত রই নে পানি নে বসাব করবো
0: পানি নে তো এতে হয় কেবে মিনে তো বলে নি কেবে তে আগে পানি আগে রই নে পিয়ে জু হ্যাঁ হ্যাঁ
1: সহি বাত
0: পানি মাপে পিয়ে জু
1: হ্যাঁ
0: পড়ি নে পানি
1: হ্যাঁ
0: গণ পানি এম করে নি ইজাও করি নে পানি জম নি তেম তো আন না হে
1: হ্যাঁ
0: এনে ইজাও কর জু এম
1: বিলকুল ভাই পানি নে গণ মহত্ব হ্যাঁ আজকাল পাসার মেরা মন পানি পাসো রড় মা ঠুকু দি এনে কা খড্ডা মে নে তে ই নে ঠুকু দি
0: ইদার মে পাও তে আও বে বাড়া বাকি হয় নে লম্বি দূরি হয় তে পাছে তে বন্ধ করি দেব হ্যাঁ জানি লম্বি দূরি নে পানি আবে এই পাও বে
1: আচ্ছা তো সঙ্গী ভগত আপ তো একদম আচ্ছি বাত করি ফসল তো তুমি তো করি উনাড়া নি গরমি মৌসম পানি সুবিধা হতো কাম
0: মগ করি পাইপ লাইন করি পশু মগ করি সিটি বেটকা হে এনে থোড়ি থোড়ি সিপের এনাম মগ করি দা গুটি রিয়া আজ আমি
1: আচ্ছা আচ্ছা
0: ছাগর করি রিয়া আজ এন
1: পাকি জানি
0: পাকি যা হে
1: আর মগন ফসল তো আচ্ছি একদম কম দাড়ে পাকি জানি
0: কম দাড়ে মে পাকে
1: মেহনত বি নি
0: মেহনত বি বদারে না হে মহিনা ডোড় মহিনা মা બે મહિનામાં બની જાય
1: અને બધા ગુડાઈ કે ઈ બી
0: હોય ગુડાઈ ઉડાઈ જાય ને એને ખેતી કરી લીધી પડે ટાઈમ માં નથી તો એનો ટાઈમ હે ગુડા હોય આવો દાંડો કે ને દાંડા માટે ને દાંડા ફૂટે હા બસે તો હોય આમ ઓગ થઈ જાય હોય ફૂટે લાસ્ટ બસે ને હે
1: અચ્છા અચ્છા એટલા વેસે પડી જાય ઠીક રહે
0: હવે દસન ના મોગ લેગા ફટાવી જાય વરસાદ ની
1: મહેનત હોય સાહેબ હાટન કમાઈ બી કરવા તમે
0: હાટા હે સાહેબ હાટા હે
1: હાટન કેટલી જોતા કેટલી ખેતી
0: હાટન ની એમ કરવી પડે હે કે હવે તો આમી નર આવી ગઈ એટલે લીલી ધરતી થઈ ગઈ કઈ એવી વાત ના હે કે પેલા હાટા રોપતા અમે બધા કાળી સબ્જી આવે દિવાળી ફૂટે
1: અચ્છા
0: એના ફૂટે દિવાળી નો દોઢ મહિનો ગાતામાં હાટા રોપવા ચાલુ કરી દીધા બારા ઇંચ ભરીને પછી રોપતા
1: બારા ઇંચ
0: બારા ઇંચ હવે હાટો ઉગી જતો આખે આખ હવે આ નર આવી ગઈ એટલે જરા લીલી થઈ
1: ગઈ
0: એટલે કાંઈ ન હોય ફૂટે રોપજે અને અકાતરી જે રોપજે હવે અકાતરી માટે હાટો બની
1: જાય કરવી પડે કેટલી જુતાઈ કરવી પડે
0: જુતાઈ એને એમ કરવી પડે કે પહેલે તો એને ખેતર રાખીને હુકણું કરીને પછી મારે ખાતર બોવું પડે આપડે ગોબર ખાતર
1: ગોબર ટાંડનું
0: ટાંડનું ગોબર ખાતર નાખીને પછી ફેર મીની પડે એને પિયત
1: અચ્છા
0: હવે પિયત મીની ને પછી એને ખેડ ચડાવવી પડે
1: ખેડે અચ્છા
0: હા ટ્રેક્ટર કાઢો તો તારે 400 વખત એને ટ્રેક્ટર કાઢવું પડે
1: 400 વખત કાઢવું પડે
0: હા ને પછી બળદી કરીને રેડી ઉગાડવી
1: બળદી
0: હોય
1: એ રેડે આ પાળા હે
0: પાળા આપડે પાળા આવી રેડી છે ભાઈ તેની રડ માં બળદ માટી પણ વાળા હોય તો માથે બેસીને રૂપે ને માટી પણ વાળા ને હોય તો હોય ઢોરા કીધી ઢોરા કીધી ને પછી એને ઢોરામાં બટકા કરીને પછી નાખવા
1: તો બટકા કરે કે આપણે
0: હા
1: એ ખાસ કયા તરીકા એમને બટકા કરવો પડે
0: એને એમ કરવો પડે કે વેસે પીરામાં કરવો પડે
1: અચ્છા
0: ધ્યાન જરૂરી રાખવું હોય એ ગાંઠો ને કપાવા દેવો ગાંઠા માં એની આંખ હે
1: આંખ
0: એટલે વેસે પીરામાં કપો એને કાપવાનો આકા નકાઈ જાય પણ વિદાય પેદા થઈ ગઈ એટલે આખો હાટો નાખો, અમે હેતો હાટો ગાડી જેવું દાઈ પેદા થઈ જાય, ભટકા કરવા પડે. એ